এজা আকাশবাণী ইটানগর আনি জুন লেট মানি রক তারিখ শনিবার এরুমা কেম বানচো চাই কাহ বং বাঙনা হবাঙে কাহ পাই ফালে মঞ্চুই জামি খামে আনি ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং এ ইন্ডিয়া আনি আনি তাবি তাবি দেশ মায়ৌ ইকোনমিক সাতমোট মা খসাম তুইতাই আবাক লিঙ কুতো ইকোনমি মা চাওয়ান নু খা খা মায়ৌ ফানমং লবাই ঙ তাই পুলবানলে সিং এ লেন কে রং বানি বামা ইন্ডিয়ান ইকোনমি তো টেম্পো পে ডং কাকাচু মানতাই লে 2025-26 মুন্টন রংপো মা জিডিপি গ্রোথ আনাট পয়েন্ট আনাট পার্সেন্ট তো ডং কামাচু গাইলবানলে সোশ্যাল মিডিয়া মা সিং এ ইন্ডিয়া প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী মা আপা কে খামা হালে মঙ্গং সে লবৈ ফানমং লে তাইপুলে হলে গভর্নর লেফটেন্যান্ট জেনারেল রিটায়ার্ড কেটি পারনাইকে সংনি জুন আলি তো শিলং তো আসাম রাইফলস ডাইরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল বিকাশ লাখেরা ফাই আপংকে মা ইন্টারনেশনাল হাসাত লংরি পং বুতো চাহু রানহু মদ ফানমং লে থামক মদ লাকালে গভর্নর এ চাহু রানহু তুইতাই বামা আজং লালে সে পাই বু বামা খান্ডং লেঙ মদ লবানকে বমা হালে হাসাত লংরি খুই খাপ চাকলে কে রংমা হাসাত লংরি আচেন লে জান চাওয়াত আরান অঙ্ক বামাচু খাটলতে খাইলা কালে পারনাইক এ ইন্দো মিয়ানমার পং তো রান হু খুই খাপ মানলে ঙ কে খমা আসাম রাইফলস বুতো আচক কে বমা হালেকে হনু খরং হনুই তো লোকেল খানাক নুফাই আসাম লে মাইলে ঙ কে রংমা সিভিক একশন হেয়া আউটরিচ প্রোগ্রামস বু চু আটু জা কো লে কালে চিফ মিনিস্টার পেমা খান্ডু আনি ডিপুটি চিফ মিনিস্টার চাউনা মেন বোমা মামা আচঙা বং বুফাই তামলে পানিয়ামবু কায়াং লে এক পের মা কে নাম লে চিম্পু অঙ্কে গভর্নমেন্ট সেকেন্ডারি স্কুল মা বিজেপি অরুণাচল প্রদেশ এ আতু আজাক তু সো তো হাকলে হায়াম্মা খান্ডু এ হাখা তোকায় খানাকু বিজেপি ওয়ার্কার্স থাম